0: দেবে বুঝছিল কিছু না
1: সুবিধা আছে
0: ওকে বুঝছি আগে এখানে সিবি আর লাভে থ্যাংক ইউ